আজ 23শে জুন, বিশ্ব বিধবা দিবস। সমাজের সেই সব নারীদের প্রতি সম্মান, সহমর্মিতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়, যারা স্বামীকে হারিয়ে জীবনের নানা প্রতিকূলতার মুখোমুখি হন। অনেক বিধবা নারী এখনও আর্থিক অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য এবং একাকিত্বের সঙ্গে লড়াই করেন, অথচ পরিবার, সমাজ ও জাতি গঠনে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অধিকার, মর্যাদা এবং স্বনির্ভরতার সুযোগ নিশ্চিত করা সমাজের দায়িত্ব। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, সহানুভূতি নয়, প্রয়োজন সম্মান, সমান সুযোগ এবং আন্তরিকভাবে পাশে থাকা। এই দিবস এমন একটি সমাজ গড়ে তোলার সুযোগ করে দেয়, যেখানে কোনো নারী বিধবা হওয়ার কারণে অবহেলা বা বৈষম্যের শিকার না হন, তারা যেন সঠিক অর্থে মর্যাদা, সহানুভূতি এবং সম্মান পেতে পারেন।

0: এখন বিধবাদের যোগ্য সম্মান ও প্রকৃত মূল্যায়ন এই বিষয়ে বলছেন শ্রাবণী মিত্র।
1: আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সাথে গভীরভাবে জড়িত। আলোচ্য বিষয়ের ভাবপ্রবণ শব্দটি হল বিধবা, ও এই শব্দটি আজ প্রকৃত মূল্যায়ন করব। একটা সময় ছিল যখন স্বামী হারানোর সঙ্গে সঙ্গে একজন নারীর জীবন থেকে যেন রং, আনন্দ এবং অনেক ন্যায্য অধিকারগুলোও হারিয়ে যেত। সাদা পোশাক, সামাজিক বিধিনিষেধ, অবহেলা ও একাকিত্ব ছিল বহু বিধবার নিত্যসঙ্গী। কিন্তু সময় ও যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজের চিন্তাভাবনা, নারীর শিক্ষা, অধিকার সম্পর্কে সচেতনতা অনেক বেড়েছে। তবু প্রশ্ন থেকে যায়, সত্যি কি সব বাধা বিধিনিষেধ দূর হয়েছে? আজকের বিধবা নারীরা কতটা সম্মান, নিরাপত্তা ও স্বাবলম্বিতার সুযোগ পাচ্ছেন? সেই অতীত থেকে বর্তমানের আবহমান কাল ধরে বিধবা নারীদের অস্তিত্বের প্রশ্ন নিয়েই আজকের এই আলোচনা। প্রথমেই একটু ফিরে দেখি সেকালের, অর্থাৎ ঊনবিংশ শতাব্দী বা তারও আগে হিন্দু সমাজে বিধবাদের অবস্থান কেমন ছিল। দেখা যায় যে তখনকার সমাজে বিধবাদের জীবন ছিল অত্যন্ত করুণ, অবহেলিত ও কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ। স্বামীর মৃত্যুর পর সামাজিক মর্যাদা হারিয়ে তাদের প্রায়ই পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হতো। এমনও দেখা যায় যে প্রাচীন ও মধ্যযুগে স্বামী মরলে তার চিতা

0: স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এই নিষ্ঠুর প্রথাটি ছিল সতীদাহ প্রথা। আমরা জানি যে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা ও বাল্যবিবাহের প্রবল বিরোধিতা করেন, পাশাপাশি বিধবাদের ওপর নির্মম সামাজিক বিধিনিষেধেরও জোরালো সওয়াল করেন এবং তার মৃত্যুর পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ বিষয়ে সোচ্চার হন ও বিধবা বিবাহ আইন পাশের মূল কৃতিত্ব তিনি অর্জন করেন। তখন সমাজে অল্প বয়সী বিধবাদের জোরপূর্বক কঠোর ব্রহ্মচর্য পালন করতে বাধ্য করা হতো এবং এই অল্প বয়সে বৈধব্যের মূল কারণই ছিল বাল্যবিবাহ। অপেক্ষাকৃত বয়সে বড় পুরুষটির কখনো বা বৃদ্ধের সঙ্গেও ছোট মেয়েটির বিয়ে দিয়ে গৌরীদানের প্রথাও প্রচলিত ছিল। রাজা রামমোহন রায় ও পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসব কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হন ও সতীদাহ প্রথা রদ হয় 1856 সালে দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট বা বিধবা বিবাহ আইন পাশ করতে সক্ষম হয়। প্রাচীন ইতিহাস পড়লে দেখা যায় যে বৈদিক যুগে কিন্তু নারীদের সামাজিক মর্যাদা অনেকটাই উন্নত ছিল। বিধবারা চাইলে পুনরায় বিবাহ করতে পারতেন এবং তারা অনায়াসে সম্পত্তির অধিকার পেত। কিন্তু মধ্যযুগে বা ব্রিটিশ আমলে সমাজের কঠোর বিধি ব্যবস্থার কারণে বিধবাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের রঙিন শাড়ি পরা, গয়না ব্যবহার করা, আমিষ খাবার খাওয়া পুরোপুরি নিষিদ্ধ ছিল। এমনকি বিধবাদের মাটিতে শয্যাও নিতে হতো এবং অনেক ক্ষেত্রেই তাদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেয়া হতো এবং যে কোনো সামাজিক মাঙ্গলিক শুভ অনুষ্ঠান তাদের উপস্থিতিকে অশুভ মনে করে তাদের প্রবেশও নিষিদ্ধ ছিল। তাই তখনকার বিধবাদের অনেকেই শ্বশুরকুল বা পিতৃকুলে মর্যাদা না পেয়ে এক প্রকার অবহেলিত হয়েই কাশী বা বৃন্দাবনবাসী হতেন। আধুনিক যুগের সামাজিক প্রেক্ষাপটে বিধবাদের অবস্থান কিন্তু আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। শিক্ষার প্রসার, অর্থনৈতিক স্বাবলম্বন এবং আইনি অধিকারের কারণে তাদের প্রতি যে চিরাচরিত কুসংস্কারের বোঝা ও বঞ্চনা ছিল ধীরে ধীরে অনেকটাই তা হ্রাস পেয়েছে। এখনকার বিধবা মহিলারা নিজেদের শিক্ষিত তোলার সুবাদে নিজের অধিকার বুঝে নিতে সক্ষম হয়েছে। এখন যে কোনো সামাজিক মঙ্গল অনুষ্ঠানে তাদের সক্রিয় উপস্থিতি বুঝিয়ে দেয় যে সমাজের এই অপসংস্কারগুলো অনেকাংশেই লোপ পেয়েছে। যদিও গ্রামীণ ও রক্ষণশীল সমাজে এখনও তাদের নানা রকমের সামাজিক ও মানসিক বাধার সম্মুখীন হতে হয়। এখনকার সময়ে আইনিভাবে বিধবা মহিলারা পৈতৃক ও স্বামীর সম্পত্তি ও উত্তরাধিকারী হন, যা তাদের কিছুটা হলেও অর্থনৈতিক নিরাপত্তা দেয়। পাশাপাশি বিভিন্ন রকমের সরকারি প্রকল্পেও বিধবা মহিলারা কাজের সুযোগও পাচ্ছে। তাদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার, বিশেষ করে ভারত সরকার, বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তারাও এখন আত্মমর্যাদার সাথে জীবনযাপন করছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন বা নির্যাতিত বিধবাদের সহায়তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও ভীষণ ভালো কাজ করছে। কিন্তু এত বদলের পরও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আজও অন্ধকার রয়েছে। এখনও অনেক বিধবাদের কটুক্তি সহ্য করতে হয়, তারা সঙ্গীবিহীন, এ কথা সবাই প্রায়ই বলে। আর যারা এমন কটুক্তির শিকার হয় তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একদম একা নন, সাহস রাখুন। সমাজের নিচু দৃষ্টিভঙ্গি আপনারাই বদলে দিন। নিজের আত্মমর্যাদা বুঝে নেবার জন্য নিজের গণ্ডির থেকে বেরিয়ে আসুন, একদম আপনার নিজস্ব পরিচয় নিজেই তৈরি করুন। এবং যারা ওই কটুক্তি করেন তাদের বলবো, কারো স্বামী নেই বলে তার আত্মসম্মান কিন্তু কমে যায় না। একজন নারীর মর্যাদা তার বৈবাহিক অবস্থার উপর নির্ভর করে না, তাই কটুক্তি নয়, তাকে সহানুভূতি দেখান, তার যোগ্য সম্মানটা তাকে দিন। একজন বিধবা মায়ের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলবো, তোমাদের সাফল্যের পেছনে বা তোমরা যে জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তোমার বিধবা মায়ের অগণিত ত্যাগ ও সংগ্রামের অবদান রয়েছে। তাই তার প্রতি কৃতজ্ঞ হও, মায়ের জন্য গর্ববোধ করো, তাকে যোগ্য সম্মান দাও, ভালোবাসো, তার প্রতি যত্ন নেয়াই একজন যোগ্য সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য পালন হবে। এবং সব থেকে সব বিধবা মহিলাদের উদ্দেশ্যে বলবো, আপনি স্বামী হারিয়েছেন, আপনি হারিয়ে যাননি, আপনি এখনও একজনের মা, বোন, কন্যা, বন্ধু, সর্বোপরি মান ও হুঁশ নিয়ে বেঁচে থাকা একজন মানুষ। বিধবা শব্দটি শুধু একটি সামাজিক পরিচয় নয়, তাই অন্যের স্বীকৃতির অপেক্ষায় নয়, নিজের মর্যাদা ও আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে চলুন। আপনি সাহসী ও সংগ্রামী ও যোগ্য সম্মানের অধিকারী। তাই আশা রাখুন প্রতিটি নতুন দিন আপনার জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসবে।
1: এতক্ষণ বিধবাদের যোগ্য সম্মান ও প্রকৃত মূল্যায়ন এ বিষয়ে বললেন শ্রাবণী মিত্র। এখন শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে স্ত্রী ছায়াছবির এই গানটি।

0: স্ত্রী ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গান শোনার আগে শুনুন কুথিকা, সমাজে কর্মরতা মহিলাদের অবস্থান, বলছেন শ্রাবণী ঘোষ।
1: সকালে বাচ্চাদের স্কুলে পৌঁছে ফেরার পথে পরিপাটির চুল বেঁধে শাড়ি পরে টিফিন বক্স ঝুলিয়ে দলে দলে মেয়েদের কাজে যেতে দেখি। এরা সবাই বাড়ি বানানোর কাজ করে। বাড়িতে চা পর্ব মেটার সাথে সাথে যে না এলে কপালে চিন্তার ভাঁজ পড়ে, সেই মহিলা আমাদের কাজের লোক, ডোমেস্টিক হেল্প। স্কুলে বাচ্চাকে যার কাছে রেখে আসি তিনি শিক্ষিকা। এবার আমার কথা, দিনে ঘরকন্যা সেরে অফিস যেতে হবে। আমরা সবাই

কর্মরত মহিলা। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজে কর্মরতা মহিলাদের অবস্থান। সত্যি কথা বলতে গেলে মেয়েদের কাজের পরিধি এবং দায়িত্বের ঠিক কোনো সীমারেখা নেই। ইতিহাসবিদদের ধারণা, মানুষ যখন গুহামানব ছিল তখন পুরুষদের প্রধান কাজ ছিল শিকার করা, দল বেঁধে পাথর দিয়ে জানোয়ার মেরে আনত বটে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা আদিম নারী সমাজ করত, তা হলো বিভিন্ন গাছগাছালি থেকে খাদ্য সংগ্রহ করা, অবশ্যই তার সাথে সন্তান পালন। এইভাবে তাদের হাতেই বাসনের আবিষ্কার, তা গাছের বা ফলের খোল হোক বা সমুদ্রের ঝিনুক। কেউ কেউ মনে করেন বস্ত্র বা আগুনও মেয়েদের আবিষ্কার। তাই সমাজে নারীর কর্মক্ষেত্র বহু বিস্তৃত এবং বহুধা। আজকের সমাজে সমাজতত্ত্ববিদদের হিসেবে সারা পৃথিবীতে প্রতিটি সংসারে গৃহকর্তীরা যে কাজ করেন তার আর্থিক মূল্যায়ন করলে তা বছরে পরিবার পিছু 2-2.5 লাখ টাকা দাঁড়ায়। আমরা এখন তাদের কথা বলবো যারা ঘরের বাইরে গিয়ে উপার্জন করেন। সমাজে শিক্ষার বিস্তার ও চাহিদা অনুযায়ী মেয়েরা অনেক বেশি বাইরের কাজে যোগ দিচ্ছে। সেই সব কাজের ক্ষেত্র কলকারখানা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, বিজ্ঞান গবেষণাগার, এমনকি মহাকাশও হতে পারে। কিন্তু সেই আদিমকাল থেকে মেয়েদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হল গৃহকাজ ও মাতৃত্ব। তাই কর্মরতা মহিলাদের জীবন হয়ে উঠেছে খুবই দায়িত্ব ও অভিঘাতপূর্ণ। উন্নতশীল দেশে মহিলারা অনেক বাধা লড়াই অতিক্রম করে সংসারের কাজে নারী পুরুষের সমতা এনেছেন, কিন্তু আমাদের ভারতীয় সমাজে এখনও মেয়েদের অবস্থান পুরুষের তুলনায় অসম। এখনও পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সংসারের কাজ, সন্তানের দেখাশোনা সমানভাবে ভাগ করে নেওয়া হয় না, কিন্তু ব্যতিক্রম থাকলেও মেয়েদেরই সংসারের দায়িত্ব নিতে হয়। না হলে মুম্বাইয়ের ট্রেনে বা বাসে মহিলারা বাড়ি ফেরার পথে সবজি কাটতে বাধ্য হন কেন? মধ্যযুগ থেকে এমন ধারণা ছিল যে মেয়েদের মেধা নিম্নমানের, কিন্তু এটা যে জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত যে সম্পূর্ণ ভুল, তা আজ প্রায় প্রতি ক্ষেত্রেই প্রমাণিত। শিক্ষা, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, আজ সর্বত্রই মেয়েদের বিচরণ অবাধ ও দক্ষতা স্বীকৃত। সবথেকে গুরুত্বপূর্ণ হল অর্থব্যবস্থা ও তথ্য প্রযুক্তি। শুধু শহর নয়, প্রাচীনকাল থেকে মেয়েরা কৃষি, বস্ত্র শিল্প ও নানা ধরনের কুটির শিল্পে শ্রমদান করে আসছে। সমাজে তাদের অবদান কিছু কম নয়। এখন গ্রামাঞ্চলে স্বাস্থ্যকর্মী, গ্রামসেবিকা, শিক্ষা সহায়িকারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ছোট ছোট মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করছে। আমাদের আলোচ্য বিষয় কর্মরতা মহিলার দায়িত্ব ও অবস্থান। দায়িত্ব আমাদের অপরিসীম। পরিবারের সকলের চাহিদা মিটিয়ে সুষ্ঠুভাবে সংসারের কাজকর্ম করার পর থাকে কর্মক্ষেত্রের দায়িত্ব। এমন একটা সার্বিক ধারণা আছে, কর্মরতা মায়ের সন্তানদের সঠিক লালন পালন হয় না। বাল্যকালে হয়তো বাচ্চারা কিছুটা নিঃসঙ্গতা বোধ করে, কিন্তু পরবর্তীকালে তাদের শিক্ষা এবং মানসিক বিকাশে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। আজ শিক্ষিত মেয়েরা বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অনেক বেশি নিপুণ ও সচেতন। কর্মক্ষেত্রে মহিলাদের অনেক সমস্যারও সম্মুখীন হতে হয়। পুরুষ প্রধান সমাজে অনেক সময় মেয়েদের কাজকে ছোট করে দেখা হয় এবং তাদের আর্থিক মূল্য কম করা হয়। কিছুকাল আগে অবধি গল্প, কাহিনী বা সিনেমায় কর্মরতা মহিলাদের হাস্যকর বা দুশ্চরিত্রা হিসেবে দেখানো হতো। আমরা সবাই আমাদের জীবন দিয়ে জানি শিক্ষিকা একজন ভারী ফ্রেমের চশমা পরা কঠিন অসামাজিক মানুষ নন, তিনি মা, স্ত্রী এবং কন্যা। অফিসের সহকর্মিনী বা হাসপাতালের সেবিকা একজন চটুল স্বভাব বা সম্ভ্রমহীন মহিলা নন। কর্মরতা মহিলারা এখন অনেক কষ্ট করে শ্রম এবং বুদ্ধি দিয়ে পরিবার গঠন করেন। আমাদের দেশে সংবিধানে নারী পুরুষের অধিকার সমান, তাই দায়িত্বও সমান হওয়া উচিত। একাংশ মহিলা কর্মক্ষেত্রে ঠিক ততটাই কাজ করেন যতটা তার পুরুষ সহকর্মী করে থাকেন। কিন্তু এখনও সমাজে কর্মরতা মহিলাদের সর্বক্ষেত্রে এক ধরনের অসম্মান বা কটূক্তির সম্মুখীন হতে হয়। তা হয়তো পারিবারিক বা প্রতিবেশী মহিলা মহল থেকেই হয়। এখানে এই

0: কথাই বলার যে সমাজে বিবর্তনের সাথে সাথে প্রতিটি মানুষের ভূমিকার পরিবর্তন হয়েছে। আজকের কর্মরত নারী শুধু নিজের নয়, গোটা পরিবারের আর্থিক নিরাপত্তা দিচ্ছে। তাই মেয়েদের শিক্ষা এবং লালন পালন শুধুমাত্র আদর্শ গৃহবধূ হবার লক্ষ্যে নয়, তার উদ্দেশ্য স্বীকৃতি অর্জন। সংসারে সন্তানদের সর্বক্ষেত্রে ছেলে বা মেয়েদের মধ্যে ভেদাভেদ নেই। পরিণত বয়সে প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হবে, এই শিক্ষিত সমাজের লক্ষ্য। আশা করি দু এক দশক পর কর্মরত মহিলারাই হবেন সংখ্যাগরিষ্ঠ, আর তাদের ভূমিকার যথার্থ মূল্যায়ন হবে।
1: সমাজে কর্মরতা মহিলাদের অবস্থান এই বিষয়ে বললেন শ্রাবণী ঘোষ। এখন শুনুন প্রধানমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে কিছু কথা।

প্রধানমন্ত্রী মহিলা সমৃদ্ধি যোজনা হল দারিদ্র্যসীমা নিচে থাকা নারীদের স্বাবলম্বী করার জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে কম সুদে ঋণ প্রদান করা হয়। যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা আবেদন করতে পারেন। নিকটস্থ ব্যাংক বা মহিলা কল্যাণ কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন।

আবেদনকারীকে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে, প্রয়োজন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট আকারের ছবি।

0: আরে
1: মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি আজ, হায় রবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
0: বাহ বহুত আচ্ছা, আর ইয়ে তো আপনি হিন্দি আর বাংলা তো মিক্স
1: কিয়ে। কুমার কাই সেম সুর আর ডি বর্মন। আচ্ছা ওকে, লাস্ট লেকিন গলা জো হ্যায় লাস্ট ওয়ালা আর ডি বর্মন কা বেঙ্গলি সং, লেকিন সেম টিউন মে হ্যায় গানা। জি জি, এক হি গানা কা দোনো ভাষা,
0: আর দোনো গানা এক তরহ সে জিন্দেগি সে রিলেট কর রহা হ্যায়।
1: একদম একদম।
0: তো আবি জো লোগ ইয়ে প্রোগ্রাম সুন রহে হোঙ্গে, ইয়ে জো স্টুডেন্টস আপকে সুন রহে হোঙ্গে, এক স্ট্রিক্ট ডাইরেক্টর কা এক অলগ পহলু ভি উনহে দেখনে কো মিলেগা কি ইতনা সুরিলা গানা ভি ও গাতে হ্যায়। আচ্ছা স্যার, এসা হ্যায় কি আজকাল হর যুবা সিফ মল্টি মিলিয়ন প্যাকেজ কে পিছে ভাগ রহা হ্যায়, তো এক শিক্ষাবিদ কে তোর পর আপ প্যাকেজ বনাম নলেজ কি ইস হোড় কো কেসে দেখতে হ্যায়?
1: এ বহুত হি গহরা সওয়াল হ্যায় আর মে ইস বহুত অনেস্টলি জবাব দেনা চাহতা হুঁ। প্যাকেজ কে চাহত গলত নেই, বিকজ এভরিবডি ইস থিঙ্কিং ফর ইস বেস্ট ইন ইস লাইফ।
0: জি জি,
1: আচ্ছা সে রহনা চাহতা হ্যায়। লেকিন প্রবলেম তব হতি হ্যায় জব প্যাকেজ হি একমাত্র গোল বন জাতা হ্যায়।
0: বিলকুল।
1: আর মে তো লড়কা লোক সে জ্যাদা ব্লেম দেগা উনকো গার্জিয়ান লোক কো, জব এডমিশন কর জাতে হ্যায় উনকা প্রেশার রহতা পুছ জাতা হ্যায় হাম লোক কো।
0: আচ্ছা
1: তে লোক কা প্যাকেজ কিয়া হ্যায়, এভারেজ প্যাকেজ কিয়া হ্যায়, আরে তুম কোন পড়াই করেগা, কোন সে ইন্টারেস্ট হ্যায় ও বালা সোচো,
0: জি জি,
1: কিয়া পড়াই হো রহা হ্যায়, কিয়া সিলেবাস হ্যায়, ও লোক উসমে ইন্টারেস্টেড।
0: আচ্ছা কিতনা প্যাকেজ মিলেগা,
1: তো সোচিয়ে জো ফাদার অর মাদার কা জো ইন্টারেস্ট নেই হ্যায় ও বাচ্চে কো কেসে আয়েগা।
0: জি বিলকুল।
1: তো ইসিলিয়ে বাচ্চা লোক শুরু সেই প্যাকেজ কে উপর মে পড় জাতা হ্যায়। তো মেরা এই উপলব্ধ হ্যায় যে আপ লোক কা প্যাকেজ সে নেই, আপ গোল পর মতলব পড়াই মে অর জ্ঞান মে ধ্যান দো, প্যাকেজ তো অটোমেটিক্যালি কাম।
0: জি মিল হি জায়েগা,
1: অটোমেটিক্যালি কাম, এন্ড নট অনলি দ্য ফার্স্ট জব, ইট ইজ আ ফার্স্ট জব বাট ইট মে বি আফটার টু থ্রি ইয়ার্স কিতনা লোক বদলতা হ্যায় প্যাকেজ মানে জব, লেকিন সাম পিপল আর সো বিকাম ফ্রাস্ট্রেটেড আফটার নট গেটিং দ্য প্রপার, উনকো ফ্রেন্ড মিল গিয়া মান লিজিয়ে 1.5 crore কা, উনকো মিল রা 80, কিসি কো মিল রা 40 lakhs, কিসি কো 80 lakhs, তো উসমে ও লোক
0: কম্পিটিশন
1: লাগ সিন। এক বার তো কুছ সাম পেরেন্টস কেম টু মি, স্যার আপ লোক এ আকবর মে দে রা হ্যায় মেরা ঘর মে তো বচ্চে লোক টেনশন মে পড় জাতা, মে বোলা ক্যা করু মে, I cannot stop all these things. Your those company who are selecting na, wo log apne aap khud de deta hai. Ye mera package ye hai, humko NIT se 6 bande ko mila hai. To baki jo 700 student hai ek batch mein, 700
0: yani ek tarah se aapke kehne ka matlab hai ki sirf yuva hi iski or nahi bhag rahe hain, unke jo parents hain wo bhi pressure dal rahe hain.
1: Wo to main shuruaat hai. Wo log ka shuruaat hai. To usme wo to develop to usse hi hua na. তো লেকিন ওই হ্যায় জেনুইনলি মে এক মেসেজ দেগা যে নলেজ কা তৈয়ারি করো, প্যাকেজ উসকো পিছে পিছে যায়,
0: বাদ কি চিজ হ্যায়। ঠিক হ্যায়। আচ্ছা স্যার, আজ কি ইন্ডাস্ট্রি বহুত তেজি সে বদল রহি হ্যায়, জেসে এআই অর নয় তকনিকি বদলাও, তো এসে মে NIT আপনে সিলেবাস কো ইসকে সাথ কেসে তালমেল মে রাখতা হ্যায়?
1: বহুত আচ্ছা কোশ্চেন হ্যায়, এ নট অনলি ইয়োর কোশ্চেন, ইজ এ কোশ্চেন ফর দা স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ গার্জিয়ানস অ্যাজ ওয়েল অ্যাজ দা মিডিয়া।
0: জি
1: দেখিয়ে এ যো AI আ রহা হ্যায় অ্যাট লিস্ট লাস্ট, তো মে তো অলমোস্ট 9 ইয়ার্স হো গে অ্যাজ এ ডাইরেক্টর, তো এই লাস্ট 1 ইয়ার সে জ্যাদা এই কোশ্চেন আ রহা হ্যায়।
0: আচ্ছা,
1: বিকজ যো চেঞ্জেস আয়া হ্যায় ও চেঞ্জেস লাস্ট 1 ইয়ার মে সবসে জ্যাদা আ রহা হ্যায়।
0: জি জি,
1: সাম পিপল আর টেলিং হাম লোক কা টিচার কা কোই ভূমিকা নেই রহেগা, হ্যাঁ সাম লোক আর টেলিং দের হাম লোক কা জব চলা জায়েগা। দেখো মে জাস্ট বোল রা হোয়াট ইজ দ মতলব চ্যালেঞ্জেস, সপোজ দ স্টুডেন্টস হু আর ওনলি লার্নিং কোডিং, কোডিং সিখনা বাচ্চা লোক কা কম্পিউটার পড়নে কা একমাত্র মকসদ হ্যায়,
0: মকসদ
1: কোডিং সিখেগা তো আচ্ছা নৌকরি মিলেগা। নাও অল হ্যাজ গন, আপ জো AI আয়া হ্যায় না ও আপনে আপ কোডিং বনায়েগা, আপনে আপ কোডিং কারেকশন করেগা, তো সোচো। হ্যাঁ
0: হ্যাঁ।
1: নাও টিচিং, টিচিং is basically at that time what we have studied even 5 years before. It is a information. Teacher log information, now information is available in your mobile phone, everything.
0: Ji ji,
1: गूगल में सब कुछ अवेलेबल है,
0: सब कुछ अवेलेबल.
1: इफ यू वांट टू राइट ऑन समथिंग यू विल गिव इट इन अ सेकंड, देन व्हाट इज द वर्क फॉर द टीचर.
0: जी,
1: बट दे कैनॉट, यू कैनॉट सब्स्टिट्यूट टीचर बिकॉज दैट सिस्टम कैनॉट टेल यू व्हाट इज एथिक्स.
0: जी,
1: वट इज बेसिकली एथिकल वैल्यूज ऑफ लाइफ. एंड टीचर जब आपको बोलता है आई एम विथ यू डोंट वरी, ये तो आपको एआई बोलेगा नहीं,
0: नहीं बोलेगा.
1: सपोज एक डॉक्टर, यू आर गोइंग डॉक्टर, रोबोट डॉक्टर एंड जनरल नॉर्मल डॉक्टर, रोबोट डॉक्टर विल डू द थिंग एवरीथिंग, बट यू कैनॉट मेक ट्रस्ट ऑन हिम.
0: जी.